চোপড়া এবং ভারতীয় অলিম্পিক আসোসিয়েসন অধ্যক্ষা পিটি উষা এবং গুজরাটর উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এহাকু গ্রহণ করেছিল। এই সংস্করণে ভারত মোট 39টি পদক হাসল করেছে। 13টি স্বর্ণ, 17টি রৌপ্য এবং 9টি কাংস্য পদক সহ ভারত তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অঙ্গদানর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ জাতীয় অঙ্গদান দিবস পালন করা যাচ্ছে। দেশের

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছি সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
2: শ্রোতাবন্ধু, সঙ্গীতর এক জাদুকরী শক্তি রয়েছে। এই সঙ্গীতর জাদুরে মানুষ শান্তি পায়, অবুঝা মনকু বুঝে হুয়ে। যদি সে কষ্ট পাওথায়, এ সঙ্গীতর গুঞ্জন শুনিলা মাত্রকে তা মনটা আনন্দিত হয়ে যায়। দুঃখী মনকু সুখী করিবারে এ সঙ্গীত বেশ ভূমিকা নিভেই থাকে। সেইভাবে জীবনসারা একাধারে জনে শিক্ষয়িত্রী এবং কণ্ঠশিল্পী এবং সঙ্গীত নির্দেশক মধ্য। সে তাঙ্কর ছাত্র জীবনর এবং কর্মক্ষেত্রে মধ্য পিলামানকু কিভাবে সঙ্গীতরে মার্জিত করি হব, পিলামানে কিভাবে পাঠ পড়িবা সহিত এই কলাকু আপনেই পারিবে এবং নিজকু
0: দেশ গঠনরে কু সামিল করি পারিবে,
2: সে দিগরে কাজ করি করি আজিবি এই অবসর নেই মধ্য সে সঙ্গীতকু নিজর করে নিয়েছেন এবং সঙ্গীত শিক্ষা দেওয়া সহিত সঙ্গীত নির্দেশনা মধ্য দেউছেন। সে হচ্ছেন সুশ্রী ভারতী বেবর্তা। আসন্তু তাঙ্কু মুহুরু দীপত শুনিবা। নমস্কার।
3: নমস্কার, মো না সুশ্রী ভারতী বেবর্তা। ময়ূরভঞ্জে 85 আসি রয়েছি। এটি বিএড কলি, এটি গভর্নমেন্ট চাকরি বি এটি আরম্ভ মোর। এবং বারিপদাকে এত বেশি ভালো পাইছি যে বারিপদার সঙ্গীত, বারিপদার কলা সবকিছু মো মনটাকে মোহি রাখিছি এবং বঞ্চি রয়েছি সঙ্গীত পাই।
2: তবে আপনি যেতবে প্রথমে চাকরি জীবন আরম্ভ কলে কেউ বিদ্যালয়ে প্রথমে শিক্ষয়িত্রী ভাবে যোগ দিয়েছিলেন?
3: সানকেরক হাইস্কুল, সানকেরক হাইস্কুলে গভর্নমেন্ট সর্ভিস আরম্ভ হল এবং তারপরে পরে ধনপুর হাইস্কুলে মোর ট্রান্সফর হল। ধনপুর হাইস্কুলে পোস্টিং 2001 জুন রু এবং 87 মশিয়ারু অনওয়ার্ডস থিলি সানকেরক হাইস্কুলে এবং ধনপুর হাইস্কুলে থিলি পুরা 2019 জুন পর্যন্ত। তারপরে বলাঙ্গি গার্লস স্কুল মু চেষ্টা করি পড়ে আসলে ট্রান্সফর হয়ে, কারণ মোর শারীরিক স্থিতি মতে হেডমাস্টার ইনচার্জ দায়িত্বে রহিয়াকু বড় কষ্ট হল। অড়াই বর্ষ কাল মতে চার্জ রহিয়াকু থিলা। বলাঙ্গি গার্লস স্কুল কহিবাকু হলে সবুড় বেশি মতে প্রেরণা দিয়েছি, সাথ দিয়েছি, যেটা কি মতে সঙ্গীত ক্ষেত্রে বি এবং বেস্ট টিচর অ্যাওয়ার্ড পাইছি মু বলাঙ্গি গার্লস স্কুল আসিকি।
2: এ অবসর কোন সময়ে নেলে?
3: বলাঙ্গি গার্লস স্কুল আসিলা পরে মশিয়া হল আপনার 2021 December 31st রে মুলিটার কলি।
2: আপনার ছাত্র জীবন পুনি চাকরি জীবন আ ভিতরে সঙ্গীতকে আপনি কেমতে আয়ত্ত করছেন?
3: কলেজে কম্পিটিশন গুড়াক হুয়ে, হাইস্কুলে বি কম্পিটিশন গুড়া হুয়ে, ইন্টার স্কুল। একচুয়ালি আমি ছোটবেলা নাচুলু ওড়িশি সম্বলপুরী গীত তাড়ে তাড়ে নাচুলু, বড় ভী গীত গাউলে। কিন্তু আমার কাহিকি জানি ছোটবেলা গোটে পদ্যান্ত প্রতিযোগিতা হোক, গীত কম্পিটিশন সবুবেলে আমি লিডিং নেউলু স্কুলে বি কোরস ফোরস গাইলা বেড়ে। বংশগত কলাটা আমার সঙ্গীত, সাই পড়শা কাহ ঘরে হারমোনিয়াম থাকলে যাই বজাইবা টিকি চেষ্টা করি করি। মতো বহু সঙ্গীত ভাল পায়, কারণ যেত সব রেডিও গীত, পুরোনা পুরোনা সব আর্টিস্ট মানকর গীত, তৃপ্তি দাস আপনার, সঙ্গীতা মহাপাত্র, সেমানকর গীত সব মোর এবে বি মুখস্থ আছে।
2: কোঠি আপন হাই স্কুল পাস কলে?
3: রাউরকেলা আরিসি ক্যাম্পাস হাই স্কুলে হাই স্কুল পাস আউট। তারপরে পরে এসকেডি উইমেন্স কলেজে মো থিলি 81-82 ব্যাচ, কলেজ প্রেসিডেন্ট বি সেতবে থিলি ছাত্র সমাজর। তারপরে গোটে স্কুলে প্রাইভেট স্কুলে চাকরি করছিলি ইংলিশ মিডিয়াম স্কুলে 3.5 বর্ষ। তারপরে পরে বারিপদা পড়ে আসিলি, বাপাং ট্রান্সফর হল, বাপা ডাকিলে কুনিমা এপটে চালিয়া তোর বিএড ট্রেনিংটা নিয়ে যাবু, শিক্ষকতা সুবিধা হব। সেইটি রহিকি বি মু সঙ্গীত সাধনা ঠাকুর অনুকচন্দ্র দীক্ষা নেলা।

0: শ্রোতাবন্ধু বর্ষা হোথবারু এবং বিভিন্ন আড়ে কাদ কেচড়া বি হেইথাই সেতিপাই আমাকু কিছি স্বাস্থ্য সচেতনতা দিগরে যত্নবান হেবা পাই পড়িব।
1: সাধারণ ভাবরে বর্ষা দিনরে সর্দি জ্বর কাশ ইত্যাদি লাগি রহিতায়। এণু সর্দি জ্বর কাশ কিংবা ফ্লু ভলি লক্ষণ থিবা ব্যক্তি মানে জনগহলি স্থানকু যিবা নাহি। এথিপাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকারঙ্ক তরফরু জনসাধারণক পাই স্বাস্থ্য মার্গদর্শিকা। বয়োবৃদ্ধ ভিন্নক্ষম ব্যক্তি ও পিলামানঙ্কু একুটিয়া ভিড় ভিতরকু আদু ছাড়িবা নাহি। বিশেষ করে পানি ফুটাই বিশুদ্ধ পানি পিইবা এবং খাইবা পূর্বরু হাত ভালোভাবে ধোইবা। খোলা বিক্রি হেউথিবা খাদ্য, কৃত্রিম রঙ্গ দিয়া খাদ্য, বাসি ও দুর্গন্ধ খাদ্য, মাছি বসুথিবা খাদ্য কিংবা পচা সড়া ফল ও পনিপরিবা আদৌ খাইবা নাহি। অংশুঘাতরু রক্ষা পাইবাকু মুন্ডরে ধলা টোপি কিংবা ওদা কপড়া ব্যবহার করিবা এবং ওআরএস মধ্য পিইবা। রাত্রি শোইলাবেলে মশারি এবং মশারি নিবারক ব্যবহার করিবা। অসুস্থ অনুভব কলে নিকটস্থ আশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসিত হেবা। শ্রোতা বন্ধু, শরীর আম নিজর, তেণু এর সুরক্ষা পাই কিপর ভাবে ভাল পা পিবা, মশারি টাঙ্গি শোবা, সঠিক সময় নিজের যত্ন নেওয়া, এসহিত পরিবার সমস্ত ব্যক্তি সুরক্ষিত রাখবা, এসব কাম আম নিজের। তেণু নিশ্চিত ভাবে আমি সমস্তে স্বাস্থ্য প্রতি সচেতন হওয়া।

জীবন কু করি দেলে জনন ডিবা লাগিব রূপ সিংহ আসিবা যা হে আসুবে হে বসুবে আসুবে বসুবে হসুবে রসুবে পুনি চালি যাও হে রূপসী মানে হাতরুণী মানে।

মা কোন কহিবাকু অভয় মাগন্তে ও ঋষি মানে হসি হসি অভয় প্রদান কলে। ঋষি মানে কহিলে কহিবাকু অছি কুহন্তু মা, আমি তুম মানকর কথা তুম কথা শুনিবু।

পণ্ডিত লক্ষ্য দেবে সেটি বেলা হেলা কন ইয়ে মা পরম বৈষ্ণবী ইয়ে দুশ দুর্দশাকে সহ্য করি।

পারি। সঙ্গে সঙ্গে অসিতা রূপক ধারণ করলে সর্জন সে রূপটি হল কি নুরমুন্ড।

0: লঙ্কা মনরে উপজাই হে তাই তাই।
1: পণ্ডিত দেবতা মানে কহিলে প্রভু ইয়ে হেউছন্তি মা সীতা দেবী, ইহা জানি মহাপ্রভু রামচন্দ্র মানস নয়নর সীতাঙ্কু সীতাঙ্কু দ্বারা চাহান্তে অসুর না আসিনি অভয় দায়নি দেবী কালিকার উপরে।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলেন এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ, আকাশবাণী বারিপদা। আসুন তো শুনিবা পরে পরে কেতটি ভক্তি গীত। বৈদ্যনাথ দাসঙ্କ ରଚନାର କଣ୍ଠଶିଳ୍ପୀ ପ୍ରଶାନ୍ତ ପାଢ଼ୀଙ୍କ କଣ୍ଠରେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏହି ଭକ୍ତି ଗୀତଟି।

0: এই অগস্ট মাসর প্রথম সপ্তাহকু বিশ্ব স্তন্যপান সপ্তাহ ভাবে পালন করা যাচ্ছে।
1: তাহলে যে কত বড় কথা গুটে, প্রকৃতরে মা ক্ষীর হি অমৃত, তেণু মা ক্ষীরর বিকল্প নাহি, তেণু আমি প্রত্যেক মা মানুষ অনুরোধ করিবা সেমানে নিশ্চিত ভাবে তাঙ্কর জন্মিত শিশু মানুষ স্তন্যপান করান্তু এবং বিভিন্ন রোগরু তাকু সুরক্ষিত রাখন্তু।
2: আউ ঘরর লোক মানে বি সদস্য মানে বি সেটাকু বুঝিবা কথা, কারণ আমর যে ছুয়া হউচি সি আমর ভবিষ্যতর দয়াদ, তেণু আমি তাঙ্কর স্বাস্থ্য তাকু বনে গুটে প্রাধান্য দেবা কথা।
0: বর্তমান কিছু সচেতন বি হেলেনি, আমর যে অঙ্গনবাড়ি কর্মী অছন্তি তাঙ্ক মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিছি, যে জন্মরু ছ মাস পর্যন্ত কেবল মা ক্ষীর হি খাইব, বাহার জিনিস কিছু খাইবনি। ছ মাস পরে অর্ধ তরল ধীরে ধীরে তার খাদ্যর মাত্রা বড়ি বড়ি চালিব এবং সেই অনুসারে তার যেতবে অন্ন প্রসন্ন করা যাব সেতবেকু সে পুনি বড় লোক যে খাদ্য খাউছন্তি সেই অনুসারে মধ্যে সে খাই পারিব।
1: পিলা জন্ম সময়রে যে মা রো কষ ক্ষীর সেটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সেইথিরে রোগ প্রতিরোধক শক্তি বহু পরিমাণে রহিতায়, তেণু সেই মা রো কষ ক্ষীর খাইলে শিশু নিশ্চিত ভাবে অনেক রোগরু মুক্তি পাই পারিব এবং তার শরীরে রোগ প্রতিরোধক শক্তি বড়িব। তেণুকরি খালি যে শিশু কথা নহে, মা কু মধ্য বিভিন্ন প্রকার শাগ সবজি খাইয়া পাই পড়িব, কারণ সে গোটে শিশুর মা সেতবেলে সে মধ্য সেমিতি আহার খাইবা দরকার, যেভাবে ভাবে শিশুর স্বাস্থ্য প্রতি যত্নবান হওয়া দরকার। আম বাড়ি বগিচারে যা শাগ সবজি মিলুছি সেসবুকু সংগ্রহ করি, এপরিকি সজনা শাগ, নৌটিয়া শাগ, যেতে প্রকার শাগ রয়েছে সেসব শাগ মা খাইবে, যাফলে কি আম শিশু নিশ্চিত ভাবে সুস্থ সবল হয়ে পারিব। এবং এই যে স্তন্যপান সপ্তাহ পালন হচ্ছে, আর প্রকৃত তাৎপর্য কথা আম মা মানে বুঝিবা দরকার, পরিবার লোক মানে বুঝিবা দরকার, যাফলে কি মা ও শিশু সুস্থ সবল রয়ে পারিবে।
0: মা ক্ষীর শিশু পাই অমৃত, এ বিষয়ে আজ কথাবার্তা করিবা বরিষ্ঠ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব কিশোর দাসঙ্ক সহিত।
3: স্তনরে ক্ষীর তৈরি হবা এটা গোটিয়ে ন্যাচুরাল প্রসেস, তা দ্বারা কোন যেতবেলে পিলাটি পেটরে রহুচি সেতবেলু গোটে হরমোন দ্বারা এই ক্ষীর তৈরি হবা সৃষ্টি হইতায়, যেতবেলে পিলাটি জন্ম হুয়ে সেই হরমোন র প্রভাব যোগু পিলাটি যেতবেলে মা স্তনরু ক্ষীর খাইবা আরম্ভ করে তা দ্বারা ক্ষীর তৈরি আরম্ভ হুয়ে।
1: অনেক মা মানে কোহতি যে প্রসূতি পরে বা পিলা জন্ম পরে পরে তাঙ্কর ক্ষীর হউ নাই, এমতি অনেক প্রশ্ন,
3: এমতি অনেক সময় থাই, অনেক সময় দেখা যায় যে সেমানে ঠিক ভাবে ক্ষীর খুয়াইবার প্রণালী কু বুঝি নথান্তি বলি সেমানে ভাবন্তি ক্ষীর হয়নি, কারণ জন্ম হেলা পরে পরে সাধারণত সাঙ্গে সাঙ্গে ক্ষীর হয়ে নথায়, একবার খুব অল্প পরিমাণের হইতায়। যদি ঠিক প্রণালীরে নবজাত পিলাটি মা পাখু ক্ষীর টাণি পারিব আউ তাকু যত্নরে খুয়াই পারিব, তাহলে সেই স্তনরু ক্ষীর খুব শীঘ্র বাহারিব। আউ কিছু সময় দেখা যায় যে স্তনর কিছুটা আগুরু তার কিছু কনস্ট্রাকশন বা ইয়েরু ডিফেক্ট থাকে, সেই যে নিপুলের স্তনর ইয়ের নিপুলের ডিফেক্ট এইসব থাকে বলে সেগুলাক কিছু মা মানে স্তন পান করাইবার টিকে অসুবিধা উপলব্ধ করতে, কিন্তু কিছুদিন ভিতরে সেটা বি সমাধান হয়ে যায় যদি ঠিক ভাবে তাকে পরিচালিত করা যায়।
1: তবে কি কি প্রণালী আমি অবলম্বন করিবা যাহাফলে কি শিশু আরামে মানে ভালোভাবে মা ক্ষীর খাইপারিব?
3: প্রথম দেখিবা যেতবেলে মা টি গর্ভাবস্থায় অছি, শিশু জন্ম হওয়া আগুরু তাকে যথেষ্ট সচেতন করাইব পড়িব যে সে কিপরি তার স্তনর যত্ন নেব, তার যে নিপুল থিব তাকে কেমতি আগুরু যত্ন নেব, এসব করে সারা পরে ঠিক সময়রে জন্ম হওয়া মাত্রকে যেতে জলদি সুবিধা হব মাটি স্থির হয়ে সারা পরে জন্ম করি তাকে যেতে জলদি ঘন্টে অধ ঘন্টে ভিতরে ক্ষীর খুব আরম্ভ করা সবুঠার ভালো।
1: গোটে সাধারণ ভাবে অনেক ভাবন্তি যে মার যে প্রথম ক্ষীর হয়ে কষ ক্ষীর সেটা ঠিক নুহে এবং অনেক সময় তাকে কাঢি দিয়ে,
3: কিন্তু এটা গোটে ভুল ধারণা, বহু সময় লোক ভাবি থাকে মা প্রথম ক্ষীরটি নষ্ট করে দেওয়া চেষ্টা করতে, কিন্তু এটা বহুত ভুল ধারণা, এটা খুব ভালো ভাবে যদি মা শিশুটি খুঁই পারে তা বহু কিছু ভালো গুণ থাকে সেই ক্ষীরটির
1: মানে
3: কষ ক্ষীরটি, সেটা শিশু পাই বহুত কিছু সাহায্য করে থাকে, বিশেষ করে তার যে দেহের যে ইমুনিটি সিস্টম যেটা থাকে
1: রোগ
3: প্রতিরোধক শক্তিটা সেটা বেশি মাত্রায় থাকে সেই কোলেস্ট্রল রে, তেমন যদি ঠিক ভাবে সেটা খুঁই দিয়ে যাই পারিব তাহলে শিশুর অন্তনালী যদি কিছু রোগ হবার থিব কিংবা শ্বাস রোগ হবার থিব এইসব সম্বন্ধে রোগ এগুলা প্রতিরোধ করিবার শক্তি নিশ্চিত ভাবে মিলিব।
1: নবজাত শিশুকু কেতে সময় পরে মা ক্ষীর পেয়েবা কথা?
3: যেতে জলদি জনে পেয়ে পারিব সেটা ভালো, খুব বেশিরে আমি চেষ্টা করু ঘন্টায় ভিতরে পেয়ে পারিলে বহুত ভালো, তারপরে আবশ্যকতা অনুযায়ী শিশুর আবশ্যকতা অনুযায়ী যেতবে চাহিব শিশুটি সেই সময়রে খুঁইব, খুব কমরে দুই ঘন্টার আড়াই ঘন্টা ভিতরে তারপরে পরে সেই মাত্রারে খুঁয়াও পড়িব।
1: অনেক মা মানে ভাবন্তি যে শিশু যেতবে কান্দিব বা ভোক লাগিব সেতবে স্তন্যপান করাইবে, সেমতি গোটে নির্দিষ্ট সময় অছি কি কেতে সময় পরে শিশু তো সে তো কেবল মা স্তন্যপান হি সেতবে করিথায়?
3: কেবল মা স্তন্যপান করিব, পানি পিয়াইবে বিশেষ আবশ্যকতা পড়ি নপারে, যেতবে পিলাটি কান্দিব সেতবে মধ্য

পরবর্তী কথাচিত্র আকাশে কি রঙ্গ লাগিল, কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর এবং নিবেদিতা।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে কথাচিত্র অঞ্জলির গীতটি কণ্ঠদান করে বিভু কিশোর এবং ইরা মহান্তি। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 8:30। আসন্তু শুণবা কার্যক্রম স্বাস্থ্য সম্পদ ও পরিবার কল্যাণ। কার্যক্রমটি প্রযোজনা করেছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় কনক মঞ্জুরী বারিক।

লক্ষ্য করিবে পণ্ডিত মণ্ডলী, স্বয়ং সদা আনন্দময় মঙ্গলময় পরম কারুণিক ধৈর্যটি লোকনাথ ভগবানঙ্কর অপূর্ব আবির্ভাব হেলা। ভগবান শঙ্করজী মহারাজ লোকনাথ কহিলে, রে ব্রাহ্মণ দুঃখ করনি, তুমি মা অপূর্ণা মন্দার মালিনী মা পার্বতীঙ্কু আরাধনা কর। মু জানি পারুছি মা পার্বতীঙ্কু আরাধনা কলে তুমি গোটিয়ে

শ্রোতা বন্ধু, আপনার শুনে লোকসঙ্গীত কার্যক্রমে পালা পরিবেশন করে রবীন্দ্র কুমার সাহু এবং সাথী, আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30। আসন্তু শুনিবা একক হিন্দি কথাচিত্রে হিন্দি কথাচিত্র দিওয়ানারু পরে পরে কতটি গীত।